रूस लैंड के और पुतिन बोले है एसलैंड जो ने एयू के बस को लिफ्ट करी से कहा कि रूस लैंड ओकर ड्रोन फैब्रिक में आग लगाई से एसलैंड बोले है ब्रांस देखते हैं बे द एस फैब्रिक van onbemande voertuigen vorige maand was het werk van Rusland, concludeerde Este inlichtingdienst. De dienst spreekt in een verklaring. Bolle welbewuste en geplande daad van de Russische veiligheidsdienst, zei ik, bolle, ook een dronekegelbedrijf met Angela Gaisse, de gevolgde werkwijze van Millerem Robotics komt overeen met die van andere Russische sabotageaanvallen in Europa. Binnenlandse veiligheids, slotsom van de kapo is dat de aanval rechtstreeks is toen toe te schrijven aan Rusland. Duitsland vrees kregen, ja. Duitsland vrees kregen, die Duitsland wees vorige maand Rusland al verantwoordelijk voor een mislukte droneaanval op een vliegveld van Leipzig. Dus door de kogel Rusland ke bare me, bari lamba chowda iske bare me bhi likha gaya hai. Je je drone dewe bhaiya auro ke Ukraine ke avisa vichich kare hai. Rusland hamare yaro hamare janta. Ongeregeldheden bij Franse scholen op dag van scholierenprotest. Aage lagele Franske, hua pe protest wele school ke aage ladkan ke, to hua aag lagele bhaiya Iran dreig met aanvallen. Iran bhaiya pin dreig kare aanval kare ke op infrastructuur in de regio. Obole Iran dreig kregen aanval kregen of garanderen kregen van Iran niet gegarandeerd wordt. Dit melden Iranse stadsmedia wat aanwezig. Obole hega ego regio hega jahan pe tel hai waar wij geen olie kunnen verkopen zal ook niemand anders olie verkopen. Of als onze veiligheid niet gewaarborgd is zal geen infrastructuur veilig blijven. Iran ke buitenlandse minister Abbas bole mangarwar ke formeel van de VS verwachten over het voorspel van Teheran. John Straat Hormuz se ban kari sikai bole chahi khole te heropenen als voorwaarde om de blokkade op te heffen eist Iran onder meer een 7-daagse staakt het vuren in regio inclusief in Libanon. Zaterdag ke Amerikaanse president Donald Trump het Iraanse voorstel al afgewezen. Trump heeft ook tegen Newsite gezegd dat de onderhandeling met Iran deze week vervolgd zullen worden. और हम लोग के तेल भैया ऑटो के तेल इतना महंगा हो जा है देखो कौन देख 3 रुपया के ओर जा भैया जो हम लोग बैतलांत में और महंगा सस्ता है और हम लोग के यहां इतना महंगा ऑटो के तेल है भाई तो ये बात है अमेरिका और ईरान के लड़ाई के बारे में अब देखो बैंकॉक में भैया बैंकॉक के गैल है बैंकॉक जोन गैल है भैया अब बैंकॉक में बोले 4 आदमी मर गए हैं नोटवेयर भैले बैंकॉक में तो ओवरस्ट्रोमिंग एंड दैट हैव गेवन टू 700,000 मेंशन सेगन द अथॉरिटीज ongeregeld het op een openbaar leven staat het jaar admis zochten en veilig heen komen in noodvangcentrum. Toen had gouverneur John Hega City per waarschuw kreeg het waar dat het een week zou kunnen duren. Toen je maand hebt Bangkok mee dit lang vakantie se ja hai aap sabke hum alert karte hai ki Bangkok mein wahan par kya hua hai doder in Bangkok na ernstige noodweer ke bare mein hamare pyare pyare janta
चार कुत्ता मरल है नीदरलैंड की ओर हम जाले भैया, चार गो कुत्ता भैया घूमत रहा वंदलिंग एगो परक रहा और ये है गा प्लांटाशे इन स्किदाम के बांचित हुए है। स्किदाम में गो प्लांटाशे है और हुआ पे कुत्ता ले के चार मिला, चारों कुत्ता मर गए भैया। सिपाही एकर बारे में पौंद सुख करे है और बोले है रिकनिंग